0: আচ্ছা আচ্ছা খরচ হয় এনাম জিব লা
1: আলে
0: খরচ হয়
2: ওপি
0: খরচ হয় খরচ হয় হে হে